0: এই খুবলাই কি নকআপ ইগনিকা অল ইন্ডিয়া রেডিও জুয়াই কামচো ইউ মুরশিদাবাদ বা ও প্লাই লেনে ও এলাদ ই ও পুনা পসিয়াও হিজিং ই তো ওগা চুমোর কো কো ইচ কি কনরো কামচো লা ইউ বাজিং ওয়াম লাং হাগনি কা পোর কিজিং ইউ ইয়ং কামুব্রু ও কিজি গা কবন্তা ই কনরো কো এম কাম হা ও চেঞ্জ লেনে ও প্রকাশ সনি গি হাগনি কে জোকস কো কাটনি চমোবা কজিং খেস্টিং কজিং খেস্টিং গি ইয়ং কি গ পর কো কো ডল মান গো কি গি কজিং দো নং গো ক্রোনি বন্তা গল ওয়ে গি ইয়ং কি নেবা কজিং বো তেন গি হাওরো কি কাম অং নো ইউ অং হা কি বন কি বন গি কাম গো তো লে কি দে ওয়া হাসা গি কি ভি বন মান নো গো কি ও সা দেন গি হেগনু গিনু কি বন্তা কি কাম গো কি তো উলে কি লেন তো উচিম কি হাও পাইন ইচ বন্তা কো কি কি খন খন রো ইয়ং ইমান গি খনা কি ওয়া পনসেপ আই গো পর চি বন্তা হেজিং ইয়ং আ মান গো গোবিনে কো আ সরকার মেম বেং গো কো পলিসি লেন কা লান হাকো ওয়ানরা ই কি ইরকম ক্রে কাম নে বন্তা ও এ কাম এ জামি খন রো নে বা বনি খন কি খন রো ইয়ং ই কো আ উইন কি ওয়া ইউ অং নে কি ওপ হা কি বোন কি কাম নে দাও সরকার হি কাম অং তু উমেম চিম খে আগ নে বা বোন ই খা কাম জিং ইউ অং হাওয়া এম গি খি ই ক্রে মন অম্বাই পেম হাওয়া হাওয়া দা লাই খি লাই ক্রে কি কুমোট মি অপো দি গো পেনসাপ আই গিনি কি পর মান গিলে ই খা কি চিম খে আই গা কাম রে গা দাও গো ম ইয় কি ও ক্রে ই ওন ই ওন ই কাম ও তো লে কি পেন মান ই কি ও পো গি চি ও ngop ওফ দি ও বাম লনে ও পলিটিকি পর কি কাম কো ওম ইয়াপ
1: মান গা দাও কি ওম এম কি কাম কি জাম ও লে মান ইয়ালাম গই কি খনা খন্দো চি কি কাম ও সি ম মুদ কি ও হা
0: হা
1: তে সে কে জাক ওয়েন কো আউন কো লি নে লিয়াং ইয়ং বা জিমিরল খান মুতি ম তে কো আউন কো লি ফি ওয়া হে তো ওয়া কি জিং ওয়ান ইয়ং কানি কা সাইন্স এন্ড টেকনোলজি তে নে লিয়াং ইয়ং ফি ইউ পি কে ই কি জিং কলা কো এম হাই তো ওয়া কি খনা খন্দো খলো লং বা কানি কি জিং ওয়ান ইয়ং কা
2: হুই তো ওক সাইন্স টেকনোলজি কো ওয়ান হে কিছু কাটনি ইউমান আর বন্তা কবি তো কচিং খরখু কবি তো কচিং তেম লংবা সাইন্স টেকনোলজি হই ক্লাম গলিয়াং কচিং খরখু মান গো কবি কলার ও পনসুক ই ও কানেকি প্রাব্রু তিন তিন কি খন খরু খুলুর ইয়ং ই লংবা কি সাইন্স টেকনোলজি দিয় কি ডাউনলোড নিউ পেন এম কাম ই কিটিয়ার কি এম কাম কি রব হে থাও দুক ইউ লাই লাইব্রেরি উ পেম্বিয়াং কি তিয়ার গিটার রেমতা পুরে পুথি অং কি দিয়ে কি ডাউনলোড লংবা কিনি কি সোশ্যাল মিডিয়া দে পিনতে হেজু ইপর মান গো গজিং কুরখুই খন ক্রো ক্লো নে মা ইলে ওয়া দে বিয়াং কিনি কি টেকনোলজিস লে দা অং ফি কা সাব অং কি রুয়াই চান দে এমি কা নি কি কি লেটেস্ট টেকনোলজিস কি ও তো পন বাহা ইয়া কা সুরবা অং কি দে এমি কি সফটওয়্যার কি ও তো মুডুক দে ইউ তেম দে তেম হেনরে তেম দো সফটওয়্যার চুবন গিজিং খুরখু হেনরে হে কবি গলিয়াং মান গো গিজিং তেম নেম তাই খন খুরো খুলো নেম হাই লে দপাই গানি লম্বা গমি সোশ্যাল মিডিয়া কা এফবি হোয়াটসঅ্যাপ তেন তেন গি খন খুরো খুলো রিং হে থাও পনেম কাম গি নেই বন তাই কাম বা দ মান পনেম কাম নো কি আরো সো গন্তা হাগা এফবি লে নি হোয়াটসঅ্যাপ মিও পর গি উলে এই কাম তো এম কাম হেনরে দ মান নো গো মান এডি কই কি নেই তেই দাও মান গো গিজিং তেম হাগ জো গবন্তা এম গবন্তা গো আরন মতো ওকামন তিন তিন লংবা কিন কে এফ বি ছা ছেট কলা গি খন খ্রো খুলোট ইয়ং ই লংকার গজিং এম গি খামতাম গি খনা খ্রো খুলোট গোডাং সদাং খাই কি ও তো উপলুট ই গপর কামন উকু হাগ স্টাট কতিপ কামন উকু হাগ সাব কফং হেনরে দঙ্গম নগি হাকি নি কি লেটেস্ট টেকনোলজি কি ও মান কি সোশ্যাল মিডিয়া তেগে নি গিজিং ইউ ইয়ং হাগ সোশ্যাল লেটেস্ট টেকনোলজি কান ডি এম আর বন্তা গজিং তিম গজিং খু এ গি খন খ্রো খুলোট ইয়ং ই ছং হেপ নাম কাম কি
1: কমং ফি ওয়া এম হি গা জিং মতো ইউ গা জিং দু জিং মতো লং বা গা জিং মি কি নি কি টেকনোলজি মো তে ছং হা কি খনা খন রো ইয়ং ই ওয়া কামন উপন এম কাম কি তে ই ওয়া কি এম কি তে হে তো অনু গো ফাং কো কাম উপন কো মো বিয়াং তে নি গো ফাং গো কি তে কি বন্তা কি ই উপন কা লাই জিং ইম ইয়ং কি খন রো খলোট মো তে কো অনু কলি খচাক ইয়াও মা দামান লিকি ল থং মান কাম উ উই নে কি ওয়াদা এম বন্তা কি কাম ইম লাং সা লাং মো তে মা কে মুর কলি নি ফি ওয়া কি জিং ই চি বন্তা কি খন রো হা কি কাম ইম লাং সা লাং কি কি জিং কলা কি উই ওয়ান রা কি ইম ইয়ং কি হে ইউ ইয়ং ফি
0: ও হে ইউ ইয়ং কি গা গলা কো কাম কি খন রো ইউ ওয়ান রে উই ইউ